0: ওয়েলকাম ব্যাক টিউন করিছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কহুচন্তি দিল সে দিল তাক আপন মানক পাই বর্তমান আজি দিনরে কোন আছে খাস আজি দিন কোন সেলিব্রেট করুচি ওয়ার্ল্ড আউ কেমতি রহিছি আজির পানি পাগ কোন হবাকু যাওছি আজির পানি পাগ এসব বিষয়ে গোটে সম্যক সূচনা টাইম হয়ে যাইছে আপন মানক দেওয়া পাই মর্নিং আপডেটস সাথে আজির দিন 24 তারিখরে সারা বিশ্ব পালন করুছি ইন্টারন্যাশনাল ডে অফ ওয়ামেন ইন ডিপ্লোমেসি আন্তর্জাতীয় কূটনীতিজ্ঞ মহিলা দিবস আজির দিনটি বিশ্বস্তরের রাজনীতি এবং কূটনীতি ক্ষেত্রে মহিলামানঙ্কর গুরুত্বপূর্ণ যোগদানকু রেসপেক্ট দেওয়া পাই সেলিব্রেশন করা যাচ্ছে তাঙ্কর মহত্ব বুঝিবা পাই কূটনীতি ক্ষেত্রে আজির দিনকু সেলিব্রেট করা যাচ্ছে তা সহ আজি গোটে বহুত ইমাজিনেশন ফ্যান্টাসি এবং মাইথোলোজি সহ জড়িত বহুত বঢ়িয়া দিনটিয়ে মানে এই দিনটি আপন মানকু মনে পকাই দেব যে কল্পনা জগত পরিরাইজর কাহিনী আম পিলাদিনর সব স্মৃতি সেইথিপাই এই মজাদার দিবসকু পালন করা যাচ্ছে আজি হচ্ছে আন্তর্জাতীয় পরি দিবস মানে ইন্টারন্যাশনাল ফ্যারি ডে যদি ওয়েদরের কথা কহিবা পানিপাগর কথা কহিবা তবে আঞ্চলিক পানিপাগ কেন্দ্রর অনুমান অনুযায়ী ওড়িশার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রহিবা ফলরে আজি রাজ্যর অধিকাংশ জেলায় হালুকারু মধ্যম ধরনের বর্ষা হওয়া সহ কিছু স্থানের প্রবলরু অতিপ্রবল বেগের বর্ষা হওয়া সহ ঘড়ঘড়ি এবং বিজুড়ির মধ্যে সম্ভাবনা রয়েছে তেমন আপনার যথাসম্ভব চেষ্টা করতু বাহারক বাহার বেড়ে সতর্কতার সহ রেনিকোট ক্যারি করতু ছতা ক্যারি করতু এবং নিজ দেহর নিশ্চিত ভাবে ধ্যান নিহত কারণ বর্তমান পাগর যে পরিবর্তন সে অনেক স্থানরে জ্বর থা কাশ জনিত সমস্যা দেখা যাচ্ছে সে আপনার টিকি সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা পড়ব আজ হচ্ছে মিনি কালিং ভারতীয় বংশোদ্ভব খ্যাতনামা আমেরিকা অভিনেত্রী হাস্য অভিনেত্রী বা লেখিকা দ অফিস ফেম তাঙ্কর হ্যাপি বেলা বর্থডে এবং তাই সহ নিওলেন মেসি কেবল সিনেমা নুহে সিনেমা কাইকি হলে ফুটবল দুনিয়ার সি মহান জাদুকর ফিফা ওয়ার্ল্ড কপ তো বর্তমান চালছি মেসি আপনার সমস্ত জাঁতি মেসি হচ্ছে আজ হ্যাপি বেলা বর্থডে তবে সাথী ইয়ে আপনার মর্নিং আপডেট আজর দিন তবে সাথী বর্তমান সময় হওয়া যাচ্ছে 6:55 আসন্তু আপনার নিয়ে যাচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রক কারণ বর্তমান সময় কহিল শুণবাক পড়ব আপনার সংস্কৃতির সম্বাদ রিলে করে প্রচার করবু আকাশবাণী দিল্লি কেন্দ্রর কিছু ক্ষণ মধ্যে স্টে টিউনড
1: एएम आकाशवाणी संप्रति वार्ता श्रूयंताम प्रवाचक डॉक्टर गणेश हेगड़े अथ वार्ताः प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी उक्तवान् यत् परिवर्तनशील वैश्विक परिस्थितौ सुरक्षा सहकार्यं गभीरं कर्तुं तथा च आतंकवादात् अन्तर्जालीय सुरक्षायाः च आरभ्य उदयमान प्रौद्योगिकी पर्यन्तं समाह्वानानां परिहारे ब्रिक्स इत्यस्य

এসর অর্থ হচ্ছে এতে কনেকশনটি সুরক্ষিত অছি ইয়াপরে আপনকৰ পছন্দ হিতবা প্রোডাক্টৰ সম্পূৰ্ণ বিৱৰণীକୁ দেখନ୍ତୁ সেইটি থিব যো প্রোডাক্ট আপোন কিনুচন্তি তাৰ ডিটেইলছ থাই সেইটি ডিটেইলছৰে আপোন সম্পূৰ্ণ বিৱৰণীକୁ দেখନ୍ତୁ তলে থিবা ৰিভিউজ ৰে বা সমীক্ষাৰে আপোন সেই জিনছৰ ৰেটিং দেখি পাৰিবে এবং যদি কোনোসি প্রোডাক্ট আপোন কিনুচন্তি যাহাৰ ফটো আপলোড হেই পাৰুচি তেবে সেই ৰিভিউজ মানংৰে মধ্য আপোন দেখিবে লোকমানে সেইটি ফিডবেক দিথিবে যো মানে কিনিথিবে সেমানে রেট কৰিথিবে প্রোডাক্ট কু ফিডব্যাক দিয়েছে তার সাথে ফটোজ মধ্য অনেক লোক সেটি পোস্ট করে এবং সে ফটো রিয়েল ফটো দেখি কি আপনার সে জিনিসটিকে আউ টিকে বেটর ওয়ে রে আন্ডারস্ট্যান্ড করে পারিবে বুঝি পারিবে সেথিরে নিশ্চিত হবা পরে হি আপনার সে প্রোডাক্ট কু কিনিবা পাই চিন্তা করন্তু তবে এই অনলাইন শপিং সময় রে আউ কিছি সাবধানতা এবং আর্থিক ক্ষতি কু কেমতে আপনার রকি পারিবে সেই বিষয়ে মধ্যে আপন মানকু কহিবি কি হুম হুম হুম अभी तो वादा किया है आपको थोड़ा गाना सुनाने के लिए आपके सुबह को सुरा सुरीला करने के लिए तो आगे सुंदर गीत तापर पर आपन मन को बाखू पुनी फिर भी

0: সেজহেল মপসন্দা, উপস্থাপনের ছিল জেসমিন প্রিয়দর্শিনী এবং নমিতা মল্লিক, প্রযোজনা দুর্গা মাঝি। আপনার টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক।
1: সতর্ক রুহন্তু।
2: অংশুঘাতর লক্ষণ গুড়িক হেউছি প্রবল ঝাল বহিবা, মুন্ড বুলাই অন্ধার দিশিবা ও বান্তি লাগিবা, প্রবল শোষ লাগিবা, মাংসপেশী টাণি হেবা, অচেত হেবা কিংবা বাত মারিবা।
1: অংশুঘাত নিমন্তে পূর্ব সতর্কতা গুড়িক হেউছি সকালে কিংবা উপর বেলা খরা কম থিবা বেলে বাহারকু যাআন্তু। বাহারকু যিবা পূর্বরু যথেষ্ট পানি পিয়ন্তু। হালুকা রঙ্গর ঢিলা পোশাক, ছতা ও জোতা ব্যবহার করন্তু। খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহিঁ, অধিক দূর চালন্তু নাহিঁ, মঝিরে মঝিরে ছাইরে বিশ্রাম।
2: অংশুঘাতর প্রতিকার গুড়িক হেউছি রোগীকু খোলা ও থন্ডা জায়গাকু নেই ওআরএস কিংবা চিনি লুণ সরবত অথবা সাধা পানি পিয়ান্তু। পোশাক গুড়িকু যথাসম্ভব খোলি দিয়ন্তু, মুন্ডকু ধোই দিয়ন্তু এবং ওদা কপড়ারে পোছন্তু। রোগীকু পঙ্খা, কুলর কিংবা এসি পবনরে শুয়াই দিয়ন্তু। অবস্থারে উন্নতি নহেলে স্বাস্থ্য কর্মচারীকু জনান্তু কিংবা অ্যাম্বুলেন্স ডাকন্তু।
1: বয়স্ক তথা অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাঙ্ক পাইঁ অংশুঘাতর আশঙ্কা অধিক রহিথায়।
2: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ওড়িশা।

0: হ্যাঁ সাথী, সঞ্জ সলিদাটি জড়ি উঠেছে বে ঘরের কোণে জমে আসর, খট উপরক ছুটি যায় মন খোলে কাহিণীর সহর, জেজেমা কহে হাত হলেই দূর সে আকাশর পারিডু মেঘমল্লহারে গীত গাই দেশর আসি ডেণা ছটকাই পড়ে, সবু মনস্কামনা তোমার পূরণ করিব, সবু ফরমাইশ কু পূরণ করিব। আসি যাইছি আউ গোটিয়ে কল, নিয়ে যাব আউ গোটিয়ে কল, হুয়েত আজর প্রোগ্রাম র শেষ কল, দেখিবা কি করছেন, কোঠু করছেন আর কোন কোছেন। নমস্কার, কলটি কটি গেছে কোনসি কারণবশত, তথাপি সাথী বর্তমান সময় আছে আর কিছু সময় আপনার কল মধ্যে গোটিয়ে নেই হব। আসি যাইছি আর গোটিয়ে কল, দেখিবা কি করছেন। নমস্কার, কি কোথিলে, কোঠু কোথিলে? আজ্ঞা নমস্কার, কুন্তু কি কোথিলে?
1: হ্যালো বিশ্বজিৎ বাবু নমস্কার, সিমাচল বরাল কোথিলে খর্তারু।
0: আজ্ঞা সিমাচল ভাই নমস্কার, কেমতি আছেন আপনার?
1: বহুত বড়িয়া, আপনার কেমতি আছেন?
0: মু ভি বহুত ভালো আছি ভাই, কোন কহিবে আজির টপিক বিষয়ে ভাই? কি আপনি
1: মতে গটে জিনিস কোন্তু, আপন এতে সুন্দর মানে কহি কিন্তু পারন্তি,
0: ই আপন মানকৰ ভাল পাইবা, আপন মানকৰ আশীর্বাদ, সেইত পাই আমি আকাশবাণী রে আপন মানকৰ এই সু সুন্দর কথা শুনি কি আমি টিকে টিকে কই দউছো।
1: এই উপস্থাপনা না মানে প্রকৃতরে মানে মনকু ছুই যায়, বহুত তো ট্রাই করু আমি কল করিয়া পাই কিন্তু লাগি পারেনি।
0: যাহো ভাই আজি লাগি।

মনে পড়ে সেতবে লাগে কি আমি আমার জীবনের অনেক স্মৃতি সাউন্ডি দিয়েছে খালি পরিবার কাইকি বন্ধুতার বি এমিতি অনেক মিঠা মুহূর্ত আসে যা মিঠা স্মৃতি ভাবরে আম জীবনের সবুঠারু বড় উপহার হয়ে যায় সম্পর্ক যা বি হেউ না কাইকি আপন বি কেবে না কেবে অনুভব করিতিবে সম্পর্ক সেতিকি বেলে হি মধুর হয়ে যায় যেতবে সেই সম্পর্ক ভিতরে বুঝিবা পাই ভাষা নুহে বরং ভাবনার দরকার পড়ে আউ কোন দরকার সাথে যেতবে আপনার পাখে গোটিয়ে মিঠা সম্পর্ক রয়েছে সেই সময় আপনার জীবনের কেবে না কেবে আগুক যাই কি যদি কাহা সহিত শেয়ার করা পড়ে তাহলে আপন গণিবি পারবে কতটি মিঠা স্মৃতি আপন আপনার জীবনে সংগ্রহ করে পারিছেন তেমকি সবুলে সম্পর্ক প্রায়োরিটি দিও সবুলে সম্পর্কের থাকা লোক মানুষ গুরুত্ব দিও সে ভালপাইবা দিও সে সময় দিও আতে পুছেন সে খোলিকি মিশন দেখবে আপনার মিঠা সম্পর্ক সৃষ্টি হয়ে সেই মিঠা মিঠা স্মৃতি আপনার আগুক যাই কে সাহায্য করে পার শুনে নিতু এই সুন্দর গীতটি

ওয়েলকাম ব্যাক বন্ধু, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক মুডিপি এন্ড এপিসোড চলিছি। আজি চর্চারে আমি বিষয় রাখিছে কি জীবনরে বেলেবেলে বিরতি নেবা কাহিকি জরুরি। কিছু সময় পূর্বরু আপনাকু মু এই বিষয়ে কইতিলি কি জীবনরে বিরতি নেবা কেতে জরুরি এবং আপনক মতামত মধ্যে মাগিতিলি। তবে এপর্যন্ত আম পাখরে কিছু এসএমএস আসি পৌঁছি যাইছি, হোয়াটসঅ্যাপ রে মেসেজ মধ্যে আসি পৌঁছি যাইছি। তবে প্রথম মেসেজটি করিছন্তি সুশ্রী ফ্রম লিঙ্ক রোড কটক। সে লিখিছন্তি গুড আফটারনুন সুশ্রী। সুশ্রী লিখিছন্তি, আমি সবুবেলে এতে ওয়ার্কলোড রে রহুছু যে নিজ পাই টিকে সময় দেই পারুনা। বেলেবেলে সেই কামরু টিকে ব্রেক নবা নিহাতি জরুরি, আউ নিজকু টিকে সময় দেবা দরকার। নিহাতি ভাবরে বহুত হি সুন্দর কথা লিখিছন্তি, সময় নিজকু দবা নিহাতি দরকার। কাহিঁকি না যেতবেলে আমি নিজে নিজকু সময় দবা, আমার নিজ ভিতরে আমি ক্রিয়েটিভিটি এনহান্স করে পারিবা, তা সহিত আমি নিজকু মধ্যে জানি পারিবা কি আমার কেউ কেউ জায়গার কমি রয়েছে, আমি কেউ জায়গার আউ টিকিয়ে নিজকু এফর্টস দেওয়ার আবশ্যকতা আছে। সে সব জিনিসক যদি আপনার অনুধ্যান করবে, অনুধ্যান কলে আপনার জীবনে আগু পড়ি পারবে। তেমন অনুধ্যান করা আপনার কোণ আবশ্যক রয়েছে, বিরতির আবশ্যকতা রয়েছে, সময়ের আবশ্যকতা রয়েছে। তেমনি বেড়ে বেড়ে টিকিয়ে কামরু গ্যাপ নেওয়া নিহাতি জরুরি। বহুত বহুত ধন্যবাদ সুশ্রী।

ঝাড়ি বেলে পারা, ঝাড়ি দেলে পারা, উড়ি গলে বেন্ডালিয়া, ঝাড়ি দেলে পারে, ঝাড়ি দেলে পারা, রজা ঝিও বাবুনছি দেখি বুড়া বর, আহ দেখি বুড়া বর। উঠেইলা কলা মেঘ ভোদেই উঠাণ, কালি গাই চরি গলা তিয়ারি কধান, বসিবা সংগাত তাল তোহর মোহর, বসিবা সংগাত চাল।

0: সাথে আপনার মধ্যে জড়িয়ে পারে নম্বর হচ্ছে 0671-230-3153। আমার টপিক হচ্ছে আপনার পছন্দর সে গোটিয়ে সদাবাহার এভারগ্রিন গীত কোণ অ্যা শুণিলে আপনার বহুত খুশি অনুভব করতে, আপনার মুড একদম ফ্রেশ হয়ে যায়। বর্তমানে আউ জন কলর অনেক কি অনেক দেখা। হ্যালো,
1: ऐसा कर्म करेगा ऐसा फल देगा भगवान, हे गीता का ज्ञान, हे गीता का ज्ञान। शुभ अपराह्न नारायण भाई।
0: शुभ अपराह्न।
1: नमस्कार आज्ञा, मु प्रशांत कहुतली राजंश कटक रु।
0: कार्यक्रम को स्वागत जणौछु प्रशांत, कोन कहिबे आज टॉपिक संपर्क करे, कोन आपनकर फेवरेट गीत अछि
1: भाई? देखंतु मते तो सबु সব ভজন প্রায় মানে বহু ভাল লাগে, এবং যে ভজন বাজু থাকি অটোমেটিক সেইটি স্টপ হয়ে যায়। চার মিনিট দশ মিনিট যেমি হলে রয়েছে পাদ হি অটকি যায়। কিন্তু মনোজ কুমার অভিনীত সব দেশাত্মক বোধক গীত মতো বহু আকর্ষণ করে, এবং ক্রান্তি ফিল্ম সেই যে গীতটা বহু সুন্দর লাগে ভাই।
0: তার মানে ভজন আশাত্ম বোধক গীত আপনার বেশি পছন্দ?
1: हाँ भाई, देशात्मक बोधक गीत आउ भजन मोर सबुठ प्रिय।
0: ओके, गुटे गुटे लाइन गाई परिबे आपन को जोटा पसंद गीत?
1: हाँ भाई, से जो समुद्र भीतर जो हेमा मालिनी आउ से शत्रुघ्न सिन्हा मनोज कुमार से जो गीतटा प्यार उससे भी गहरा होता है, ये जो गीतटा मते बहुत सुंदर लगे भाई।
0: ओके, गाई परिबे नहीं?
1: नहीं भाई, मान नहीं।
0: ओके, बहुत बहुत धन्यवाद आपन को प्रशांत। সবকিছু আপে আপে হয়ে যায় যদি ঈশ্বরঙ্কর ইচ্ছা থিব, সবকিছু আপে আপে হয়ে যাব।
1: হ্যাঁ
0: ভাই, আপন বি আপন বি আপন বি গাইবা কো চেষ্টা করন্তু, দেখিবে আপনক কণ্ঠরি বি ভগবান বিরাজমান করি জিবে।
1: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা স্যার।
0: ওকে, বহুত বহুত ধন্যবাদ প্রশান্ত, এফএম রেইনবো সাথে জড়িত।

0: चाहतों का मिट ना सकेगा फसाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना।
1: પણ એ ડાન્સ કરવાકુ ઈચ્છા હોચી એકદમ બવાલ બવાલ ગીત તમને દેશાત્મક બધક કે પેટ્રોટિક સોંગ સહિત તાપરે એ જો રોમેન્ટિક ગીત પૂરા એકદમ મસ્ત લાગલા સુરેન્દ્ર ભાઈ એકદમ બઢિયા રુચિ મને અચ્છા દુઈટી ગીત ભીતર જદી આપણકુ કહા જીવ કો ગીતટા બેસી ફેવરાઇટ જોડા ફાસ્ટ ગાઈલી ભાઈ મો
2: દેશાત્મક બધક ગીત
1: सबो फेवरेट से मोड अलका ये मोड अलका ये माने जो कौन थे नहीं दूसरा जगह फेवरेट है वो कोटा कोटा कम नो कोटा कम नो
2: सही जगह रोमांटिक सीन से बड़ा जो शूटिंग वैसे मुंबई रो ओल्ड 19 गीतोरा माने दुई जगह गीत से बड़ा फीलिंग आसे गीत तो सुने से फीलिंग आसे अजय देवगन जमिति गाउथले दिल जल रे से पहाड़ वाला सुंदर दृश्य माने स्विट्जरलैंड रे गीतरा शूटिंग वाला आइतला
1: মানে গীত শুনে দিলে পুরা ভিজুয়াল সামনা কু পলি আসবে না ওকে বহুত ধন্যবাদ সুরেন্দ্র ভাই এফএম রেইনবো সহ যোড়ি হলে মনর কথা কহিলে বহুত বহুত ধন্যবাদ আপনাকে ওকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সাথে আপনার বি কহিপারিবে আপনার মনর কথা নম্বর হচ্ছে 0671-2303-153 ଆଉ ଜଣେ କଲର ଅଛନ୍ତି କିଏ ଅଛନ୍ତି ଦେଖିବା ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ହଁ ହ୍ୟାଲୋ କିଏ କହୁଛନ୍ତି ମାନେ କଣ କହିଲେ କଣ କହିଲେ আচ্ছা সারা মন্দির পাখর ফোন করছেন আপনার বর্তমান সুদ্ধা বি মানে কনফর্ম নুহতি যে আপনার লাগি যাইছি বলি সেইপা আপনার হড়বড়ে কি কোছেন নু কি আপনার এতে ব্যস্ত মানে এতে মানে যে কুহতি নি খোঁজি খোঁজি কি অপেক্ষা করছেন কেমিতে লাগিব আর এতে ব্যস্ততা ভিতরে এতে সব ভিতরে বি আপনার যেতে লগাই দিয়েছেন তাহলে চিন্তা করতু আমাকে কেতে খুশি লাগুথব যে আপনার ফোনটি লাগি যাইছি আপনার পরিচয় দিয়ন্তু টিকে দর্শন কলে আপনার দর্শন মিলব জয় মা সারলা জয় মা সারলা আচ্ছা প্রকাশ ভাই কোন আপনার ফেভারিট গীত আমি বহুত খুশি প্রকাশ ভাই মানে আপনার ভিতরে এত ভাল পাইবা রয়েছে আপনার সেইটা আমি অনুভব করে পারছি আপনার ফোন কল রিসিভ পরে আচ্ছা আমি তো গীত শুনেবু গীত তো শুনেছু কিন্তু আপনার কেউ গীত বেশি ভাল লাগে যেটা আপনার পছন্দর গোটে গীত আপনার কুহতু যে গীতক আপনার সবলে গুণগুণে হোথবে।

বিদুর শ্রোতা মৈত্রেয় বক্তা সৃষ্টি সর্জনার বর্ণনা ক্রমে দিন রাতে পক্ষ মাস বর্ষ ইত্যাদির স্বরূপ যুগ মানঙ্কর উৎপত্তি ও বৈশিষ্ট্য মন্বন্তর মানঙ্করে ভগবানঙ্কর আত্মপ্রকাশ অমুখ দৃষ্টিরে ব্রহ্মাঙ্কর বেদ সৃষ্টি সনক সনন্দ কুমার সনাতন আদিঙ্ক জন্ম ইত্যাদি গোটিক পরে গোটিয়ে দিব্য কল্পনা মালা গুন্থিলা পরি গুন্থা হয়েছে।